yɛ kwa kodro yɛtumi mfa wo nna ase ɛndida yɛbɛdɔ dodo yɛdɔ wane yɛso mu yie ɛsiane sɛ nyame wona wayɛ adɔpɛ yɛnya woanka yɛwai yɛde yɛakoma nyinaa bɛdɔ ɛsiane sɛ woyɛ nyame